0: হাই,
1: কি বো?
0: আই,
1: কি আই?
0: আই
1: কি না কে আই নাকি
2: জসলাই আই আমি ভালো বলি
1: ব্রেক অফ নেই হতা
0: বনা না কে আই আই হেট ইউ